0: ঘটনা প্রণালীকে প্রয়োগ না করা আলোচনা প্রস্তাবনা হওয়া পূর্ত প্রদেশ সরকার মার্ফতার কারণে স্থানীয় তহবিলে জানকারী লাগে এই সূচনা প্রসারণ করে আলোচনা প্রস্তাব সম্বন্ধমা স্থানীয় নাগরিকের সম্বন্ধিত স্থানীয় তহ প্রস্তাব কার্যসূচী উভয় স্থানীয় তহ তথা আলোচনা সম্বন্ধ কার্যসূচীমা রয়েছে প্রবেশ কারণেমা সম্পর্ক রাখুন অনুরোধ করি প্রস্তাব আহ্বান সম্বন্ধে সূচনা বিস্তৃত আয়োগ ওয়েবসাইট pptc.gov.gov.np হেলা কোন সভিমা একটি সূচনা মারফত অনুরোধ করি
1: কোশী প্রদেশ সরকার প্রদেশ যোজনা আয়োগ বিরাটনগর নেপাল
2: আত্মহত্যাকে ঘটনা কসরী রোখ সক
3: ডিপ্রেশন মদিরা লাগু ঔষধ সেবন নিরাশাপন আর্থিক সমস্যা পারিবারিক কলহ দীর্ঘ রোগী শিকার নিরন্তর সফলতালে মন খুশি নহলে রুমাইল লাগু পানি কুড়া নলাগলে শরীর থকিত মহসুস হলে নিন্দা নলাগলে খানা রুচি নহলে বাস সমন নলাগলে আত্মবিশ্বাস টুমে জস্তা সমস্যা আউন সক লগাতার এস্তো সমস্যালে মানুষলাই আত্মহত্যা গরম গরম লাগছ সমস্যা ভাগ ব্যক্তি সমস্যা অনুসার মনোচিকিৎসায় ভেটায় সাইকোথেরাপি মাধ্যম জীবন উৎসাহ ভরণ সাথে আবশ্যক ঔষধি খুব সকি আত্মহত্যা রোকন সকি সমস্যাকে সমাধান হইন সুন্দর জীবন হাসিয়ে বাঁচ অস্ট্রেলিয়ান এড অস্ট্রেলিয়ান হিমালয়ান ফাউন্ডেশন সহায়ক রিক নেপাল দ্বারা জনহিত জারি সন্দেশ
4: নেপাল বিদ্যুত প্রাধিকরণ সোলুখুম্বু বিতরণ কেন্দ্রকে সার্বজনিক সূচনা
5: সম্পূর্ণ বিদ্যুৎ উপভোক্তা মহানুভাবর বিদ্যুৎ সুরক্ষা তথা চেতনামূলক সন্দেশ সূচনা জারি করি
4: বিদ্যুৎ কাপুল তার ট্রান্সফর্মার তথা অন্য বিদ্যুৎ সংরক্ষণ সধৈ টাড়া রহনহোস ভিজেক হাতলে বিদ্যুৎ সামগ্রী নছুনহোস বাল বালিকা বিদ্যুৎ জোখিম বাঁচাউনহোস বিদ্যুৎ সেবা নিরন্তর ভরপর্দো বনাউন আপনার বিদ্যুৎ মহসুল তোকিয়ে সময়মাই ভুক্তানী গর্নুহোস ইয়াদ রাখুহোস 60 দিন ভন্ডা বড়ি বিদ্যুৎ মহসুল ভুক্তানী নভয়মা জুনসুকী সময়মা বিদ্যুৎ লাইন কাটিনেছ
6: বিদ্যুৎ চুরি কারণ বিপরীত দণ্ডনীয় অপরাধ হো এসে দুর্ঘটনা ধ্বংসন স্থিতি তথা বিদ্যুৎ সেবামা অবরোধ নিত্যাংশ চুরি দেখিমা কানুন কার্বাই করিনেছ ওইমা আগুন লাগুকো তার নেত্রীকে ট্রান্সফর্মার সমস্যা আয়োগ ওয়া কুনি পুনি বিদ্যুৎ জোখিম দেখিমা তুরন্ত জানকারী করাই ঠুলো দুর্ঘটনা হুনে বাত হো প্রশ্ন হো
4: থপ জানকারী কা লাগি সম্পর্ক নম্বর হরু কার্যালয় প্রমুখ 9852852326 প্রাবিদিক প্রমুখ 9852852327 সূচনা অধিকারী 9852852126 রক কাউন্টার 0 38 52 04 03
6: সময়মে মহসুল দিন উচালো ভবিষ্যৎ নির্মাণ করুন নেপাল বিদ্যুৎ প্রাধিকরণ দ্বারা জনহিতমা সারি সন্দেশ।

চড়প্রায় গদা দিন দিন চড়কিমা অতিক্রমণ নগর চড়কিমা মা অট্টা এবং ইচ্ছায় সমালোচনা নির্মাণ নগর চড়কু নামে ঠলতা পানি বিকাশ বন্ধ হন নদী সবারি চলাওদা লিন অনুসার পালনা করং রোগর সবারি চলাওদা ট্রাফিক নিয়ম কু পালনা করং সবারি সাধুমা ঝুমিয়ে হোয়াটসঅপমা বসির যাত্রা নগর সড়ক ক্ষমতা ভন্ডা বড় ভার প্রয়োগ নগর জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটনি করং সড়ক তৎকাল বন্ধ কুমার।

0: কর প্রিন্ট নিজিকর্ত রকম ভক্ত বাড়ির সাধারণ নম্বর এটিএম কার্ডের সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রহী মহানুভাব হন তপাইলে আপনি সবারি সাধারণত বার্ষিক রূপমা বুঝাউনু পর্ সুবারি কর নবীকরণ বস্তুর লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেঁধাকা লাগে সম্বন্ধিত ইয়াতায়াত কার্যালয়মা গেড় কর প্রিন্ট মান্য ব্যাঙ্ক ভৌচর গর্ন কবি সবারি কর তথা বস্তুর এটিএম গর্ন তথা কর বুঝায় পশ্চিম প্রাপ্ত হুম বিমা আপনি বুঝাইক করকো রকম আপনি সবারি নম্বর এটিএম গর্ন হন এসেই সূচনা মারফত অনুরোধ গরিছ
1: কোটি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় ফিরাত
2: স্থানীয় তহমত দর্তা থাকা এই বিস্তার দর্তা প্রতিনিধি তথা নবীকরণ গড়ের সম্বন্ধে সূচনা
0: যাতায়াত ব্যবস্থা কার্যালয়মা দর্তা ভে স্থানীয় তহমা হস্তান্তরণ ভা ই রিক্সা পুনঃ যাতায়াত ব্যবস্থা কার্যালয়মা দর্তা গর্দা এটি কার্যালয়ে জারি করে সকল বিলভুত ভয়মা শোক আধারমা স্থানীয় তহবাট সুরুয়া ফুলতা করে নিশ্বাস সমেত রাখে সেই দর্তা নম্বর কায়ম হুনে গড়ি অগলে খড়া গড়িছ এটি যাতায়াত ব্যবস্থা কার্যালয়হরূলে জারি গরেকো সকল বিলভুকমা ভয়েকো তর স্থানীয় তহলে জারি গরেকো সবারি দর্তা প্রমাণপত্র বিলভুকমা যাতায়াত ব্যবস্থা কার্যালয়ে জারি গরেকো সবারি দর্তা নম্বর সমেত উল্লেখ ভয়েকো খণ্ডমা স্থানীয় তহলে জারি গরেকো সকল সবারি দর্তা প্রমাণপত্র দাখি প্রাধিকরণ নম্বর কায়েম গরি বিলভুকো প্রতিনিধি দিনেছ ত্যসেই গরি এই যাতায়াত কার্যালয়ে দিয়েকো যাঞ্চপাঁচ প্রমাণপত্রকো সকল করিমা পনি সুহি সকল পত্রকো আধারমা যাতায়াত কার্যালয়ে জারি গরেকো দর্তা নম্বর ক্যাম গরি সবারি দর্তা প্রমাণপত্রকো প্রতিলিপি জারি গরিয়েছ সুভে স্থানীয় তহমা দর্তা ভূমিকা বা যাতায়াত ব্যবস্থা কার্যালয়মা দর্তা ভে স্থানীয় তহমা হস্তান্তরণ ভূমিকা ই রিক্সাহরুকো সবারি দর্তা অভিলেখ কিতাব স্থানীয় তহমা জেমজিকো আন্দোলনকো ক্রমমা জলি নষ্ট ভয়েকো অবস্থামা স্থানীয় তহমা দর্তা ভূমিকা এবং কর চুক্তা গরেকো প্রমাণকো আধারমা সকল সবারি দর্তা প্রমাণপত্র বিলভুক সমেত রাখি সরুয়া দর্তা সরহ দর্তা গরিনেছ সেবাগ্রাহীলে নাগরিকতাকো ফটোকপি দুই প্রতি হরতালে খিচিয়েকো ফটো সবারি দর্তা প্রমাণপত্রকো ফটোকপি সবারি সাধনকো ইঞ্জিন নম্বর র চেকসিস নম্বর দেখিনে গরিকো ফটো সবারি সাধনকো পূর্ণ ভাগ দেখিনে গরিকো ফটো সংলগ্ন রাখনু পরেছ এদি স্থানীয় তহমা সবারি কর তথা নবীকরণ সমেত গরিয়েকো ভয়মা উক্ত শেষকমা থপ কর লাগ্নে ছৈন।

0: জাতিওয়ালা দি মার্গদর্শন রেডিও নেনি চুকাই নসু নানা মুয়াওয়ে জাতিওয়ে মলাম থুপনাং ওচু জাতিওয়ালা আরো উরাতাম শিরুপ নসু দাকু দি দাসালা ঠেতুপিউ শেভি ছোপা মার্গদর্শন রেডিও TWR নেপাল GPO বক্স নম্বর 8975 EPC বক্স নম্বর 2561 কাঠমান্ডু নেপাল ফোন নম্বর 01559103 মোবাইল নম্বর 9813300690 হোয়াটসঅ্যাপ নম্বর 9813300690 লংসাং বাকুদি দশলা ছেটুপন মাঠেওয়া শেখলা তৈরিলা তশিদিলি জয় মসি
1: নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন অগণী সেবা গ্রহী মহানুভাবত ব্যবস্থা কারণী বাট প্রবাহী সেবা প্রাপ্তি সহজকরণ নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন উক্ত কক্ষ বাট মুখ্য সেবা প্রাপ্ত সেবা প্রাপ্তি নাগরিক সহায়তা কক্ষ বা সম্পর্ক রাখ অনুরোধ করি সেবা প্রাপ্তি কক্ষ প্রলোভন নগরি আপনি সেবা লি হার্দিক অপিল করবা প্রাপ্তি অধিকার কারণে প্রমুখ সম্পর্ক
2: প্রদেশ সরকার আঞ্চলিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে বিরাজমান
3: কার্যক্রম সহভাগিতা সূচিকৃত তথা প্রস্তাব আহ্বান সম্বন্ধী সূচনা চালু আর্থিক বর্ষ 2083-84 রাষ্ট্রীয় কৃষি আধুনিকরণ কার্যক্রমকালীন একাই ওখলডুঙ্গা কার্যস্থিত ওখলডুঙ্গা র সোলুখুম্বু জেলা অন্তর্গত নিম্ন কার্যক্রম সঞ্চালন করুপর্ণ ভাগ কার্যক্রম সূচীকৃত বা সূচীকৃত হন চাহে ইচ্ছুক কৃষি সমূহ সরকারী জল উপভোক্তা সমিতি কৃষি ফার্ম তথা কম্পানী আবশ্যক কাগজা সহিত সূচীকৃত ভয় সূচনা প্রকাশিত নীতিলে 30 দিন অর্থাৎ বদল 23 গতে ভিতর এই কার্যক্রম কার্যান্বয়ন একাই ওখলডুঙ্গা র জোন প্রাবিধিক একাই সোলুখুম্বুমা তোকিক ঢাঁচা প্রধানমন্ত্রী কৃষি আধুনিকরণ পরিযোজনা কার্যান্বয়ন NUSL 2077 অনুসূচী 10 অনুসার আবেদন দর্তা গর্নুহুন সম্বন্ধিত সবৈমা জানকারী গরাইন্ছ সাথে এস বিষয়মা থপ জানকারীকা লাগি কার্যক্রম কার্যান্বয়ন একাই ওখলডুঙ্গা র জোন প্রাবিধিক একাই সোলুখুম্বু বা সূচনামা দিয়েকো সম্পর্ক নম্বরমা সম্পর্ক গর্ন
4: সঞ্চালন হুনে কার্যক্রমক নাম সুন্তলা জাত ফলফুল জোন সিঞ্চাই পূর্বধার নির্মাণ তথা মর্ম সম্ভার উন্নত প্রবৃতি সহিত ক্ষেত্রফল বিস্তার সিঞ্চাই পূর্বধার নির্মাণ তথা মর্ম সম্ভার আলু জোন বুং আলু ক্ষেত্র বিস্তার কার্যক্রম সিঞ্চাই পূর্বধার নির্মাণ তথা মর্ম সম্ভার কেবি জোন প্যাকেজিং লেডিং তথা পোস্ট হার্ভেস্ট নিউনীকরণ কার্যক্রম উন্নত প্রবৃতি সহিত ক্ষেত্রফল বিস্তার সিঞ্চাই পূর্বধার নির্মাণ তথা মর্ম সম্ভার কেবি বগৈচামা থাক্রমা সহযোগ বাঁকড়া জোন লক্ষিত জোন পশু নস্ল সুধার তথা উৎপাদন বৃদ্ধি কার্যক্রম জোন সুপার জোন ক্ষেত্রমা কৃষি যান্ত্রিকরণ সহযোগ উন্নত প্রবৃতিক বাঁকড়াখোর নির্মাণকা লাগি অনুদান
3: পেশ করুপর্ণে তাজা জাতহরু 10 কোটি কর সহিত অনুসূচী 10 বনজীবীকো অনুদানকা লাগি আবেদন ফারম ভরেকো হুনুপর্নেছ সম্বন্ধিত নিকায়মা কৃষি সমূহ সহকারী সংস্থা সম্বন্ধিত কৃষি ফার্ম দর্তা তথা নবীকরণ ভয়েকো প্রমাণপত্রকো প্রতিলিপি কার্যক্রম সঞ্চালন হুনে স্থান জগা জমিনকো স্বামিত্ব খুলে কাগজাত জগা ধনে প্রমাণ পূর্জা বা ভাড়ামা জগা ভয়মা কমতিমা 5 বর্ষকো সম্ঝোতামা নিবেদক নাগরিকতা বা পরিচয় খুলে প্রমাণপত্রকো প্রতিলিপি সরকারী সমূহকো হকমা কারী সমিতিকো নির্ণয়কো প্রতিলিপি সমূহ সংস্থাকো স্থায়ী লেখা নম্বর প্যান দর্তা বা কর্তৃত্বা প্রমাণপত্রকো প্রতিলিপি সম্বন্ধিত স্থানীয় তহ ওড়াকো কার্যক্রমমা দোহরো সহযোগ নভয়েকো বা নহুনে সিফারিশ পত্র স্বীকৃত বা কার্যক্রম প্রস্তাবলাই ছুট্টা ছুট্টে বেওয়ারা খুলনে গরি সিফারিশ রাখুপর্নেছ
4: থপ জানকারীকো লাগি কার্যক্রম কার্যান্বয়ন একাই ওখলডুঙ্গা টেলিফোন নম্বর 0335520711 বা সূচনা অধিকারীকো নম্বর 9852-8283 জোন প্রাবধিক একাই সোলুখুম্বু 0385240 সম্পর্ক রাখ্ন সক্নুহুনেছ
3: হেমবাদুর আলমগর নিমিত্ত বরিষ্ঠ কৃষি অধিকৃত রাষ্ট্রীয় কৃষি আধুনিকরণ কার্যক্রম কার্যান্বয়ন একাই ওখলডুঙ্গা।

0: বালবাংকালে লাগু ঔষধ দুরূপায় পাঠ লাগু ঔষধ সামাজিক অপরাধ হো কুহ কসৈলে প্রয়োগ নগর বাল বালিকা লাগু ঔষধ প্রয়োগ টাড়া রাখ বাল বালিকা সঙ্গত ধ্যান দি লাগু ঔষধ বাট হুনে হানি কানুনী পরিণাম বারে জানকারী দি বাল বালিকা সঙ্গ নিয়মিত সংবাদ করতে গর বাল বালিকা ঘর মায়া সময় দিনে গর বিদ্যালয় জীবন উপযোগী শিক্ষা দিনে গর বাল বালিকা সকারাত্মক গতিবিধি প্রোৎসাহন গর
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রালয় কুচি প্রদেশ দ্বারা জনহিত সারি সন্দেশ
2: সদৈবারী রোজে।